0: সেদিকে না ডিভোর্স পাকো কেটি ভনেরে ছোড়ে রাখা কইনা তুমি মায়ের গানে মানে ভয়রা তো মালা ইস্তে ভরে জলীয় সমাজ তো মালা কেসস মেলে জানে তা ডিভোর্স পারে কইনা মো মাটিকে অন্যায় সহন না সকের আমি ডিভোর্স করি
1: মালাই মাফ করে দিও মাইজের সঙ্গে সুনে আপনি